মনু জিরো পয়লাম এম এল এ হস্টেল পোংলা টিবেটেন টিবেট রোড নু খেন হেকিরেকি টাইটানিক পার্ক পোংলা সুমুই কোকমা পোংলা ককিরকে মারাম নু ককিরি গনা মানান কেন্দ্রদারি মেভেনাং খাইও নাম সিং কি পোংব হেকি গানি ককিরকে জুলাই ঠিক নেট গন ঠিক সুম জুলাই লাগে আইনু তো এনি নু সি জুলাই নু তো হেক সে আইন লাগে খুয়েক পোখ্যাং আইন বা থিমবে ম সামিলা নি মার পা মা নান বরেন থিমবে সর তাসি নামে থু থাংসি নি সামিম বা ইয়ক হিমসি গাং ককেরি পোখ্যাং কনিন কম আইন সামিলা নান বমু কুরেন পোখের বসে ভা কন আইন এন্ডিং বা কন থিম বা কন ভাষা হাম্রো সভ্যতা বেশভূষা হাম্রো সংস্কৃতিক রব পান হেমো ককিরে কনমো তগি পোমা কেরকি তেনছা পরে কন সাপান সপসক নেপালি সাপান সপসক পা কয় চুমলাম ককি পেলি ইংবন ইংসে মিদুন দং ওয়া কেরেকলে লকলু পোমা ফাং পেলি মিদুন দং ওয়া আগে চলু বাছে ইংখং সুরে কনেগাং সামিগেন সামলু লাখির লরি লুপ লালে ইকলালাম কনসাম মিগেন সামলু।